0: তন্মন ভিক্ষা হয়ে ভিক্ষ ভিক্ষা সে দিয়ে ভিক্ষে ভিকি সোয়ে ভিক্ষা দর্গে সেটিয়ে মধুকা ভিক্ষা পায় ভিক্ষা মূর্খ খিয়ে পাণা লহে সজায় মহল্লা পহলা
1: পনেরো জুঠে প্যাজ বাহর দুনিয়া অন্দর ফেল আট সাট তীর্থ যে নহবে প্রে নাহি মেল জিন পাট অন্দর বাহর বাহর বুদ্ধর তে পলে সংসার তিন হুল কর প্রীতি দিরিক দেখনে বিচার রঙ হসে রঙ রোবে চুপি কর যাহে প্রবাহ নাহি কিসে কেরি বাস চেনা দরবার উপর খরচ মঙ্গা।